ঙ্গে লো থা খানু কুরব্বা ফি মুহে ফাহে এউরেম মাগুন দিউমা আবসে গান্নানেতে ফাহে এ হিন্দু এউরেন্ন ফেন্নানি খুম ফদে কুমহে ইয়ে।

0: এইবার রীতি লাভিম ফালি হব বিস্তেন ফালি হলে কি আশ্রয় কে তেন আশ্রবিস্বার রীতি লাভ এহম ফ্রেশ আউট অফ আইডল হম নিম্ম ফদেন এমে ফুরতম কুরে একান্ত কবণ হমার কারি এহান দান গায় তিকে ফালি আইডল গুলেনি কো আশ্রাস পনে ফালি পারে দিমন না কি আরান দো ফালি মন ওকে এন গুনি মি পহে দেতি বাই কিয়া দেন মার কিয়া ফারিত লাভ এন মস্ত উন্দ গুলেন
1: আব্দুল্লাহ ওয়াহিদ কিয়াফাবা আস্তুল্লাহ ওয়াগা নুয়াদিহাগে হারতোকে হালুবি বলিউড মিউজিক হুরিরু ফালিউ আদে আশ্রাগে মি ভার্সন তৈয়ার কোফাবানি মাডু মাতির একুস্টিকাত লোপিগে পপ রাগাকা মিগা গিটাগে রীতি হামোনিয়ায় আদে লাভ কিউন তেরিংগে আডুগে গুলুম বারা ফুরিহামে দাক্কুয়াদে।

আদি এ ইনসানা তিমান রসকলাঙ্গে মিথালে জেস আদি এনা হেদ্দে গই এনা হন্দমনত্তালি এনা বুঞ্জ খশিত ফিওয়ে হলাকু ফা বনিক এ থকেতি দিরুবাণী খাকুয়ে।

দালওয়াস এ কাশিতং আলুন দিরুবাণি ফুরতম ফহর এ কাশিতং উফেদেবি রসকলাঙ্গে আদি একলাঙ্গে হরিহা মখলু গুঙ্গে কান্ত মোলা দিনবডিগিম্বা রসকলাঙ্গে।

0: ফাহে একলাঙ্গে ইয়াদু কুদরায় ফুড়গা এম্মে হা খান্তগে এম্মে মতি বিরিখম্বা রসকলাঙ্গে হুস্তা হিরুবন্থ কমায়ে আদিত্য ব্যা মিহু রুজু আকুরব্বা হুশি একলাঙ্গে হাবরত শে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেব্বে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেওয়া মুশরিকুন ফাসসাওয়ালেফি

ফাহে তিমান রসকলাঙ্গে আজাব এউরেন না ফেনুনু হিন্দু এউরেন বুনু ওয়ে হাম এখানে আল্লাহ তিমাম্মেন ইমাম বিজয়ীময় আদি তিমাম্মেন শরীকুকং উলুনু থাকেচ্চ কাফির বিজয়ীময়।

0: ফাহে তিমান রাসকালাঙ্গে আজাব এওরেন না ফেনুন হিন্দু এওরেন ভি ইমানুং এওরেন না মমফায় কোরআনে খামগানু এই আল্লাহ একালাঙ্গে আলু থাকুন না মেদু খাং হিঙ্গাওয়া ফাওয়া গোতে আদি ইতাঙ্গা কাফির মিহু গেল্লি হালা কবি জৌয়ে
1: দিবেহি এফ এম দিবেহি নায়কু নদী একে মেগাহার্টস
2: কমে মুসলিমা কিবেস এনাগে আখাটাকা হেও এদে তেদুয়েরি সাফু হিতেগে আহুল রেকা ওয়ান জেহে নেমি হে মিগতুন তিমাগে আখায়া আল্লাহ নিয়ামতে তানওয়াস কো দে ব্যাফিনামা একামাটাকা তিমা উফা করম ওয়ানে আদি এ নিয়ামত তিমাগে আখাটাকা দমহট্টাওয়া দেবং এদি আল্লাহগে হযরতুগা দোয়া দন্নবম ওয়ানে হামা ইফাদান তিমাগে আখায়া গেল্লুমে নোত দেরকামে দিমা বিজেনামা একমং হিতামাকো একমুন তিমাগে আখা সালামে করবং এদি দোয়া করম ওয়ানে মিগে সিররকি মুসলিমুন্নকি আখুনতাকাকা ওয়াকান আদি ইসলামী মুজতামাকি ওগাতেরিকামা একাকু আনেকাকান হামদর্দি উমগে মচ্চা কায়েম ওয়ফাওয়া মুজতামাকা ওয়াকান ইসলামী মুজতামাকি মিফাদ মুজতামাইকাম বায়ান করবামুন কাওইতুর রাসূলা হাদিস করেবি মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ إذا اشتكى منه غض تداعى له سائر الأعضاء بالسهر والحمى البخاري ماني إكاكو آنكاكن أوغاتر وما إكاكو آنكاكن همدردي وما أدي إكاكو آنكاكا رحم كرمغا مسلمونج مثالكي إن هشيغنرق مثال إهشيغنرون غنوانكا وينل لبي شكوا كورانما হাসিগণুগে এহেন হুরিহা গুণাওন্তকিং হেলা হুরমা হুং আওমুং এ গুণাওন লিবে বেনুগা বাহেরিবে এবেং তাহাম্মাল করে মিং এগেনি কম্মে মুসলিমাকি তিমাগে আখায়টাকা তানাওয়াস হিতেগে আহুলওয়েরিয়েকা ওয়ান জেহেনে মি হেক্কাং আদি তিমাগে আখায়টাকা হেও এদেন জেহেনে মি হেক্কাং আদি তিমাগে হিতুগা তিমাগে আখায়া মেদু এভেস কাহাল হাসদেগরিকামে নোয়াতা দেখলেরিকা